আনন্দ শুধু জলে পুড়ে মরেছে, সংসার দাবানলে জলে পুড়ে মরেছে, সংসার দাবানলে জলে পুড়ে মরে।